0: আছে। রেডিও বেরি এফএম 98.6 রেক্সি 2.7 মেগাহার্জ। রেডিও বেরি টাইমস
1: अहिले बिहानको ६ बजेको छ।

0: রেডিও ভেরি এফএম 98.6 আরে বাটা 102.7 বীরেন্দ্রনগর সুরখেত বাটা
1: রেডিও ভেরি টাইমস
2: अहिले दिउँसोको 4 बजेको छ।